0: Arbeit gute Ergebnisse erzielt.
1: এখন বর্তমানে আমি যখন ইতালিতে ডকুমেন্ট